দ্রৌপদী রায়ে সর গাই লাই নারী গদাই পোষণে কে তেরো ধর তেরা দাদু ভাই সরম মারছো গদাল।